সঙ্গীতাঞ্জলি কার্যক্রমের পরবর্তী গীত নেইছু ভক্তকবি দীনকৃষ্ণ দাসঙ্ক রচনার শিল্পী শ্যামামণি দেবী।

0: খবর করে বিজয় কুমার রাউত রায় সহ আলোচনা। আকাশবাণী কটক সময় বর্তমান সকাল 6:55 হওয়া যাচ্ছে। সংস্কৃতের সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লির কিছুক্ষণ মধ্যে।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক সুরেশ চন্দ শর্মা। অথ বার্তা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতরাত্রৌ গোথিনবর্গ ইত্যত্র স্বীয় স্বীডিশ সমকক্ষেণ উলফ ক্রিস্টারসন ইত্যমুনা সাকম সংবাদম বিহিতবান। শ্রী মোদী দ্বিদিবসীয় স্বীডেন যাত্রান্তর্গতম গতদিনে গোথিনবর্গ ইত্যত্র সম্প্রাপ্তবান। ভারত স্বীডেন দেশয়োঃ সম্বন্ধেষু মোদিনঃ অসাধারণ যোগদানায় দূরদর্শী নেতৃত্ব সম্মানে চ প্রধানমন্ত্রী শ্রী মোদী রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার ডিগ্রী কমান্ডার গ্রেড ক্রস ইত্যনেন সম্মানেন সভাজিতবান। প্রধানমন্ত্রী মোদী সহ প্রতিনিধিমণ্ডলস্তরীয় বার্তান্তর্গতম উভৌ নেতারৌ ভারত স্বীডেন সম্বন্ধানাম সমেষাম পদক্ষেপাণাম সমীক্ষামপি কৃতবন্তৌ। উভৌ নেতারৌ ব্যাপার নিবেশ প্রবিধি নবাচার হরিত পরিবর্তনম অন্তরিক্ষ রক্ষা অনুসন্ধানম সমেত্য নৈকেষু বিষয়েষু চর্চিতবন্তৌ। স্বীয় সম্বোধনে শ্রীমোদী আতঙ্কবাদম আলোচয়ন নৈকেষু বিষয়েষু বিস্তৃতেন বক্তব্যম প্রকটিতবান। আতঙ্কবাদম বিরুদ্ধ সংঘর্ষে স্বীডিশ প্রধানমন্ত্রিণঃ সমর্থনায় আভারমপি শ্রীমোদী প্রকাশিতবান।
2: আতঙ্কবাদ पूरी मानवता के लिए गंभीर चुनौती है। पिछले वर्ष पहलगाम में हुए आतंकी हमले के बाद हमें स्वीडन से मिले समर्थन के लिए मैं प्रधानमंत्री क्रिस्टर्सन का आभार व्यक्त करता हूं। हम आतंकवाद और उसके समर्थकों के विरुद्ध लड़ाई जारी रखेंगे।
1: প্রধানমন্ত্রিণা নরেন্দ্র মোদিনা স্বীডিশ সমবায়াঃ আমন্ত্রিতাঃ। গোথিনবর্গ ইত্যত্র প্রমুখ স্বীডিশ সমবায় প্রমুখৈঃ সহ বার্তান্তর্গতম শ্রীমোদী স্বীডিশ সমবায়ান বিনির্মাণ হরিত হাইড্রোজেন অভিযানম স্বচ্ছোর্জা অন্যেষু ক্ষেত্রেষু চ স্বীয়োপস্থিতি সংবর্ধনায় আগ্রহমপি কৃতবান। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অদ্য স্বীয় যাত্রায়াঃ চতুর্থে চরণে নরওয়ে ইত্যত্র সম্প্রাপ্যেত। ভারত নোর্ডিক শিখর সম্মেলনে ভাগগ্রহণায় অথ দ্বিপক্ষীয় বার্তাভ্যঃ শ্রীমোদী অদ্য নরওয়ে ইত্যত্র সম্প্রাপ্যেত। প্রধানমন্ত্রিণঃ মোদিনঃ নরওয়ে ইত্যত্র এষা প্রথমা যাত্রা স্যাত্। শ্রীমোদী রাজা হেরাল্ড পঞ্চম ইত্যমুনা অথ রানী সৌম্যা ইত্যনয়া সাকম চ মেলনম কুরিয়াত। শ্রীমোদী তত্রত্য প্রধানমন্ত্রিণা জোনাস গহরস্টোরে ইত্যমুনা সাকম দ্বিপক্ষীয়াম বার্তাম কুরিয়াত। কংগ্রেস দলস্য নেতৃত্বে কেরলম শাসনস্য শপথগ্রহণম অদ্য স্যাত্। কংগ্রেস দলস্য নেতা ভিডি সতীশন অদ্য তিরুবনন্তপুরম ইত্যত্র শপথবচনম স্বীকুরিয়াত। কংগ্রেস দলেন সতীশন ইত্যসৌ কেরল প্রদেশস্য অগ্রিম মুখ্যমন্ত্রী রূপেণ সমুদ্ঘোষিতঃ। কংগ্রেস দলস্য নেতৃত্ব ইউতেন ইউনাইটেড ডেমোক্রেটিক গ্রন্থি ইউতেন তত্র শাসন বিরচনম স্যাত্। কেন্দ্রীয় গৃহ সহকারিতা মন্ত্রী অমিত শাহ গুজরাত প্রদেশস্য গান্ধীনগরে 700 কোটি মিতানাম বিকাশ পরিযোজনানাম উদ্ঘাটনম শিলান্যাসম চ কৃতবান। স্বীয় দ্বিদিবসীয় যাত্রাবধৌ গতদিনে গান্ধীনগর নগর নিগমস্য 100 কোটি মিতানাম বিকাশ কার্যাণাম শুভারম্ভমপি শ্রী শাহ বিহিতবান। এতত পূর্বম প্রথমে দিনে শ্রী শাহ সূচনা কেন্দ্রস্য উদ্ঘাটনম চ কৃতবান। শ্রী শাহ এআই তথা ডিপটেক ইত্যাদি

0: সংক্রমিত ব্যক্তি সহ অসুরক্ষিত যৌন সম্পর্ক দ্বারা, দ্বিতীয় বিশোধিত হয়ে নথিবা ছুঞ্চি বা পূর্বরু ব্যবহৃত ছুঞ্চি দ্বারা, তৃতীয় এইচআইভি সংক্রমিত রক্ত বা রক্তজাত পদার্থ ব্যবহার দ্বারা, ও চতুর্থ এইচআইভি সংক্রমিত মা ঠার জন্মিত শিশুকে। সুতরাং এই চারোটি বিষয়ে অধিক ধ্যান দেলে সংক্রমণের প্রতিরোধ করা যাই। প্রথম নিরাপদ যৌন ক্রিয়া, সুরক্ষিত সহবাস হি বুদ্ধিমান পরিচয়। যৌন সম্পর্ক পতি পত্নীক মধ্যে সীমিত রহ, যদি একাধিক ব্যক্তিক সহ সম্পর্ক রাখতে তেবে যৌন ক্রিয়া সময় কন্ডম সঠিক ব্যবহার করতু। যৌন সংক্রমণ থিলে তুরন্ত ডাক্তার পাখকে যাই চিকিৎসা করতু। দুই রক্ত গ্রহণ, এলাইসা বা নিউক্লিক অ্যাসিড অ্যাম্পলিফিকেশন দ্বারা পরীক্ষিত রক্ত গ্রহণ করতু। অনস্বীকৃতিপ্রাপ্ত রক্তভণ্ডার বা পেশাদার রক্তদাতা রক্ত গ্রহণ করতু না। তৃতীয় ইঞ্জেকশন দ্বারা বাপুথিবা সংক্রমণ প্রতিরোধ, গোটিয়ে ইঞ্জেকশন ছুঞ্চি একাধিক ব্যক্তি ব্যবহার করতু না, ও সবুবেলে বিশোধিত ছুঞ্চি ব্যবহার করতু। অন্যর ব্যবহৃত ব্লেড, রেজর, চিতাকুটা বা টাটু ছুঞ্চি ব্যবহার করতু না। চতুর্থ এইচআইভি সংক্রমিত মা ঠার সন্তান সন্ততিকে এইচআইভি সংক্রমণের প্রতিরোধ, এইচআইভি ভূতাণু সংক্রমিত মা ঠার তার গর্ভরে থাকা শিশু গর্ভাবস্থায় প্রসব বা স্তন্যপান সময় সংক্রমিত হয়ে থাকে। তেমন সব গর্ভবতী মহিলা গর্ভাবস্থার যেকোন সময় ডাক্তারখানা আসলে এইচআইভি টেস্ট করাইবা নিহাতি জরুরি, কারণ মা যদি এইচআইভি পজিটিভ জনা পড়ে তুরন্ত অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি দ্বারা চিকিৎসা করে ও জন্মিত শিশুকে ছ সপ্তাহ পর্যন্ত এভিরাপিন সিরপ দিলে সংক্রমণের মাত্রা বহু পরিমাণের হ্রাস পাইথায়। এইচআইভি সংক্রমণকে রোকিবা নিজের এইচআইভি স্থিতি জাঁয়া আবশ্যক, কারণ যদি জনে ব্যক্তি সতর্কতামূলক ভাবে তাঁর এইচআইভি টেস্ট করাই নিহতি তাহলে সংক্রমণের তিন মাস ছ মাস মধ্যে রোগ জনা পড়ে যাব। বর্তমান চিকিৎসা প্রণালী হচ্ছে টেস্ট অ্যান্ড ট্রিট, যার মানে হচ্ছে আইসিটিসি পরীক্ষা পজিটিভ হল মানে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি দ্বারা চিকিৎসা আরম্ভ। সাধারণত এইচআইভি সংক্রমিত ব্যক্তি সংক্রমণ সাত আট বর্ষ পর্যন্ত কৌশল লক্ষণ দেখাতে না, কিন্তু সংক্রমিত হওয়ার পরে সঠিক সময় রক্ত পরীক্ষা ও চিকিৎসা কলে রোগী সুস্থ জীবনযাপন করিথে। তেমন রোগ সংক্রমণের মাধ্যম সংক্রমিত ব্যক্তিকর সঠিক সময় পরীক্ষা ও চিকিৎসা ও সর্বোপরি এই রোগ প্রতি কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা সচেতনতা সৃষ্টি করে পারলে এসকু আমি রোকিপার।
1: শেষ হল আমার স্বাস্থ্য আজিরে শুনে।

রে জলদি আসিগলা বিহার গণ তেল হলদি মাখি দেলি মন ছন ছন বাজি গলা হুড় হুড়ি আসিল মঙ্গন কেতে বেলকে বেদি সালকে জিমা হো কেতে বেলকে বেদি সালকে জিমা হো বল যায় দিন মন।

আরে আমার বাবুর দেখি মুলুর মুলুর হসি, তোমার ননিকে লাগিবা মন্তর, আর পাশরে দেবা ননি মা বুয়া ভাই দাদা বহুর খবর, আর পণ্ডিত বুড়া বসি হাত বন্ধন করিব, যথা রাবণস্য মন্দোদরী তথা ধৃতরাষ্ট্রস্য গান্ধারী যথা।

0: আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 8টা বাজে যাচ্ছে শুনন্তু হিন্দি সংবাদ পরপর ইংরেজি সংবাদ রিলে করছো দিল্লি কেন্দ্র রু
1: মোরা মনি থা বাবো সবুরি

শুনেছিলে হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম, আজকে শুনলে ডন, সুরজ এবং সিন্ধু কথাচিত্রের গীত। আকাশবাণী ব্রহ্মপুর আরম্ভ করেছে সুগম সঙ্গীতর কার্যক্রম। কার্যক্রমের প্রথম শিল্পী হলে ভিক্ষারী বড়, সে গাউছন্তি হিমাংশু ভূষণ সাবতঙ্ক রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এটা সেইতি পাই মু সেতবে মোর বিশ্বাস রাখিতি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট পরে
2: শক্তি তাহা বর্ষ বর্ষ নুই বরং পিঢি পাই দিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনুথিলে সুগম সঙ্গীতর কার্যক্রম। আজকের শিল্পী এনেছিলে প্রণব কিশোর পট্টনায়ক ও ভিকারী বড়।

শ্রোতা ভী এমি তো অতটা বিশ্বাস স্নেহ প্রেমরে বন্ধা দাম্পত্য জীবন যে থাকে স্বর্গীয় আনন্দ যে প্রত্যেক গৃহিণীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এইডস ভাই যেকোন রোগে হতোৎসাহ ন হয়ে তার ঠিক উপচার করাগলে রোগঠার প্রত্যেক পরিবার নিস্তার পাইপারে আজ এ পরিপ্রেক্ষী শুণে আলোচনা গর্ভাবস্থায় এইডস আলোচনা করা আমসহিত অনেক লগ্নজিৎ মহান্তি যে কি জনে এমবিবিএস শেষ বর্ষর ছাত্র।

জুনিলেখ দেশভক্তিত আকাশবাণী ব্রহ্মপুর পরবর্তী কার্যক্রমে লিখি প্রচার করছে আকাশবাণী কটক কেন্দ্র এর শুনবে যুব শক্তি শুনিপারে কিছু সময় ধরে।